শ্রোতা বন্ধু, আপন মানে ভক্তি গীতার কার্যক্রম বন্দনা শুণুটি আকাশবাণী বারিপদা কেন্দ্র প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 102.9 MHz যোগে। বন্দনার এথরর কণ্ঠশিল্পী ডক্টর সুধা মিশ্র, কণ্ঠরে নরসিংহ মহাপাত্র গীত রচনা।

শ্রোতা বন্ধু এ থিলা আজির ভক্তি গীতর কার্যক্রম বন্দনা আকাশবাণী বারিপদা। আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।

ইন্দ্র শত্রু দারুণ বৃত্রাসুর ভূমিষ্ঠ হওয়া মাত্রে ইন্দ্র প্রমুখ দেবতাগণ তাহাকে নিজ নিজের অস্ত্রশস্ত্র দ্বারা আক্রমণ করিছন্তি। কিন্তু বৃত্রাসুর সেই সমস্ত অস্ত্রশস্ত্রকে অনায়াসে গিড়ি দেইছি। দেবতা মানে বিস্মিত বিষণ্ণ এবং হতপ্রভ হয়ে পরম পুরুষ ভগবানকর স্তব করিবাকু লাগিছন্তি। এই সময়ের আবির্ভূত হয়েছন্তি শঙ্খচক্র এবং গদাধারী ভগবান। দেবতা মানে আনন্দরে আত্মহরা হয়ে দণ্ডবত প্রণাম কলে এবং স্তব করে কহিলে, ভগবান বৃত্রাসুরকে বধ করন্তু, সে বর্তমান ত্রিভুবনকে গ্রাস করিবাকু বসিছে।

0: শ্রোতাবন্ধু শুভেচ্ছা জন আরম্ভ করছো আজ পরিক্রমা কার্যক্রম হচ্ছে সত্যানন্দ
1: জয়শ্রী নমস্কার।
0: শ্রোতাবন্ধু
2: মানুষ এক সামাজিক প্রাণী, এই মানুষ সবুলে চাহে সে কিভাবে ভাবে হস খুশি আনন্দরে রহব সারা জীবন, সেপাই সে যাহা রোজগার করে যা কাম করে সে আনন্দ টিকাই ধীরে ধীরে দেখা যাচ্ছে আমার এই সমাজে হস খুশি আনন্দ উৎসব কমি কমি যাচ্ছে এবং মানুষ এত ব্যস্ত ভিতরে রহি নিজের শরীরের কথা নিজের বন্ধু বান্ধব মানকর কথা বেড়ে বেড়ে ঠিক ভাবে সে বুঝি পারুনি, যা ফলরে কি তার যে আনন্দ সে আনন্দ টিকক ধীরে ধীরে কমি কমি যাচ্ছে। এই যেমতি আপন মানে লক্ষ্য করুথবে এই ব্যস্তবহুল জীবনরে মানুষ কাম সারিলা বেলকু নিঃশ্বাস মারিবা পাই বি সময় পায়ুনি, যা ফলরে কি খালি কাম কাম কাম এবং রোজগার করিয়া পাই সে সববেলে ব্যস্ত। তবে আসন্তু এই ব্যস্তবহুল সময় মধ্যে যে কেতজন সমাজ কু চিন্তা করছেন সমাজের লোক মানে কেমতি খুশি রহবে এবং তাঙ্ক দেহর রোগ বৈরাগ্য দূর হব এবং সেমানে সেমতি আনন্দ রহবে, এথিপাই আমার গোকুল চন্দ্র দাস যিনি অবসরপ্রাপ্ত জন শিক্ষক সে সবুলে সমাজের ব্যক্তি মানে কিভাবে হসরে রহবে খুশি রহবে আনন্দ রহবে সেইপাই সে কাম করে চালিছেন এবং এই হস সম্পর্কের অনেক কথা সে নিজে মধ্যে পরীক্ষা করেছেন এবং লেখিছেন মধ্য। আসন্তু তাঙ্ক মুহুরু বিপদ শুনিবা। স্যার নমস্কার।
3: নমস্কার, ମୁଁ ହେଉଛି ଗୋକୁଳ ଚନ୍ଦ୍ର ଦାସ, ଅବସରପ୍ରାପ୍ତ ପ୍ରଧାନ ଶିକ୍ଷକ। ଯଦିଓ ପ୍ରଧାନ ଶିକ୍ଷକ, ତା ସହିତ ମୁଁ ବିଭିନ୍ନ ସାଂସ୍କୃତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଜଡ଼ିତ ଥାଏ, ତ ମୁଖ୍ୟ ବର୍ତ୍ତମାନ ରହିଛି ଯେଉଁଟା ସମାଜରେ ଦେଖାହେଉଛି ଲୋପ ପାଇବାକୁ ବସିଲାଣି, ତା ପାଇଁ କେହି ଚିନ୍ତା କରୁନାହାନ୍ତି। ସବୁଆଡ଼େ ଖାଲି ସମସ୍ୟା ସମସ୍ୟା ସମସ୍ୟା, ସମସ୍ତ ଚିନ୍ତାରେ ଭାରାକ୍ରାନ୍ତ ହେଇଗଲେଣି। ତାକୁ କେବଳ ହାଲକା କରିବା ପାଇଁ ମୁଁ ଯେଉଁ ପଥ ନେଇଛି ସେଟାକୁ ମୁଁ କେବଳ ନେଇନି, ଏବେ ବିଶ୍ୱର ବହୁ ଜାଗାରେ ତାକୁ ଗ୍ରହଣ କଲେଣି, କିନ୍ତୁ ବାରିପଦା ଉପରେ ମୁଁ ଭାବୁଛି ଏଇଟା ପ୍ରଥମ ଥର ପାଇଁ ଯେଉଁ ପ୍ରୟାସ କରୁଛି ସେଥିରେ ଆପଣ ଶୁଣି ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେବେ ଯେ ହସ କ୍ଲବ ଯେଉଁଟାକି ଲାପଟର କ୍ଲବ ଶୁଣିଥିବେ, ପ୍ରାୟ ବହୁ ବଡ଼ ବଡ଼ ସହରରେ ଲାପଟର କ୍ଲବ ହେଲାଣି, ଆପଣ ୟୁଟ୍ୟୁବରେ ବର୍ତ୍ତମାନ ଦେଖୁଥିବେ, କିନ୍ତୁ ସେଗୁଡ଼ାର ବେନିଫିଟ୍ କେତେ ଏଇ ଆମ ଆଞ୍ଚଳିକ ସ୍ତରରେ ପ୍ରାୟ କେହି ଅନୁଭବ କରିପାରୁନାହାନ୍ତି। କିନ୍ତୁ ମୁଁ ଆଜିକୁ 2013 କଣ୍ଟିନ୍ୟୁଆସ୍ କରିଚାଲିଛି ହସ ପ୍ରୋଗ୍ରାମ। ଏଇ ହସିବାଟା କେତେ ଉପକାର ମନୁଷ୍ୟ ପାଇଁ ସମାଜ ପାଇଁ ତାହା ଆପଣ ଜାଣିଲେ ଖୁସି ହେବେ। ଯେ ପ୍ରଥମ କଥା, ଏ ଆଜି ଏଇ ବସ୍ତୁବାଦୀ ଦୁନିଆରେ ସମସ୍ତେ ଚିନ୍ତାଗ୍ରସ୍ତ, ସବୁ ନିଜ ନିଜ ବ୍ୟକ୍ତିଗତ ସାମାଜିକ ଅନ୍ୟାନ୍ୟ କାମରେ ବ୍ୟସ୍ତ ରହୁଛନ୍ତି, କିନ୍ତୁ ହସିବା ପାଇଁ ସମୟ ପାଉନାହାନ୍ତି। କିନ୍ତୁ ଏଇ ହସିଲେ କଣ ବେନିଫିଟ୍ ମିଳେ ସେଟା ସେମାନେ ଜାଣିପାରିନାହାନ୍ତି। କିନ୍ତୁ ଏତିକି ଦେଖନ୍ତୁ, ଆପଣ ସାଧାରଣତଃ ଚିନ୍ତାଗ୍ରସ୍ତ ଭାବରେ ଥିବେ, ବହୁତ କିଛି ଗୋଟେ ଦୁଃଖ ପଡ଼ିଯାଇଛି, ସେହି ସମୟରେ ଆପଣଙ୍କୁ ଜଣେ

0: শ্রোতাবন্ধু, বৃক্ষ হি জীবন, বৃক্ষ হি আমাকে বঞ্চিবা পাই অম্লজান দেই থাকে। তেণু আমি সমস্তে নিজ নিজ চেষ্টার হেউ বা গোষ্ঠীগত চেষ্টার হেউ আমি ভালো পাওয়া গছ সবু লগাইবা। আপন মানে লক্ষ্য করিথিবে কিছু বর্ষ আগরু আম চারিপাখরে যেতিকি গছ লতা বুদা থিলা ধীরে ধীরে তাহা কমি যাউছি, যাহাকি আম পাই বিপদর কারণ হয়ে যাউছি। তেবে আসন্তু না আমি আমার জন্মদিনরে বিবাহ বার্ষিকী দিনগুড়িকু স্মরণীয় করিবা পাই আমি ভালো পাওয়া গছ লগাইবা এবং সবুজিমাকু সুন্দর করে সাইতি রখিবা। ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের 21 তারিখ পূর্বাহ্নরে বারিপদার স্থানীয় অবসরপ্রাপ্ত কর্মচারী ভবনরে ময়ূরভঞ্জ জঙ্গল মঞ্চ তরফর এক সভা হয়েছিল। এই সভায় আলোচনা হয়ে বিভিন্ন প্রকার সুবিধা অসুবিধা কথাকু বিভাগীয় অধিকারী মানুষ জনাই দিয়া যাই। তবে আসন্তু ময়ূরভঞ্জ জঙ্গল মঞ্চর কর্মকর্তা মানুষ মুহরু একথা শুনিবা।
1: নমস্কার, মো না বিষ্ণুনাথ কুর্তি, ময়ূরভঞ্জ জঙ্গল মঞ্চর সভাপতি। আজকু 43 বর্ষ হল জঙ্গল সুরক্ষা উপরে মু কার্যরত। কার্য করা ভিতরে আমি যা দেখিলু লোক মানুষ সবুঠার অতি নিহাতি জরুরি, যেটা কি লোক জীবজন্তু এবং পরিবেশ পাই তিনটা জিনিসকে আমি বেশি কাম করুছু, জঙ্গল জমি জল জন্তু। এইসব জিনিসকে নিয়ে আমি বর্তমান প্রত্যেক ব্লক গোটে কমিটি।

0: গঠন করা হয়েছে। সেমানে জঙ্গল সুরক্ষা বেশি গুরুত্ব দেন, পরিবেশ সুরক্ষা দেন, জীবজন্তু সুরক্ষা দিয়েছেন। এইটা আমার আজিকার নুহে, প্রায় যে প্রয়াস হয়েকি 2011 মশিয়া পাখু যে ময়ূরভঞ্জ জঙ্গল মঞ্চ গঠনের সমস্ত সামিল হওয়ার পরে গোটে অলগা প্রকার গোটে চিন্তা দেখিছেন যে ময়ূরভঞ্জ কু গোটে সবুজিমার পরিণত করা। এই যে চিন্তাধারাটা কু রাখি সে আগেই আসছেন, সে ময়ূরভঞ্জ কু সবুজিমার পরিণত করা, সেতরে প্রায়ত বুদ্ধিজীবী মানুষ শিক্ষাবিদ মানুষ এবং ছাত্রছাত্রী মানুষ এতে সামিল করি লোক মানুষ ভবিষ্যৎ কম সুবিধা কলে কিপর গেলে লোক মানে আর্থিক উন্নতি হবে, তাঁর স্বচ্ছলতা হব, জেলার প্রত্যেক জিনিসটি কি সবুজে ভরপুর হব এবং পরিবেশ প্রতি তাঁর ভালো অভিজ্ঞ হয়ে রহবে এবং আগামী দিনের সমস্তে ভালরে রহবে।
1: তবে আপনার অভিজ্ঞতার কুহতু আগ অপেক্ষা বর্তমান পরিবেশের কিভাবে ভাবে পরিবর্তন হয়েছে এবং আপনার মানে কেমন সহযোগ করছেন আমার ময়ূরভঞ্জ জেলা চিরসবুজ বনাইবা?
0: এ যা আমি জাঁচু দেখিছু মো জীবন ভিতরে প্রায় 72-73 বসিয়া বেড়ে প্রায়ত ময়ূরভঞ্জের যে বড় গছ লা সব কোণ রহলা না, কেবল শিমিপার রহলা ও অলগা কোণী জায়গায় না, সেইগুলা আমি দেখিকি যেতবে উজড়া জঙ্গল সজড়া হয়ে সারা পরে লোক মানে বিশেষ করে এটি তো কোণী প্রকার ফ্যাক্টরি না, খনি না, খাদান না, লোক মানুষ জীবন জীবিকা বঞ্চাইবার কেবল গোটে মাত্র সে গোটে ধারা হল জঙ্গল। জঙ্গল যে লঘুবনাজ দ্রব্য কেন্দুপত্র হোক, শাড়পত্র হোক, জোড়া হোক, লাখ হোক, মহু, এগুলা যে বিজনেস যে আকার নিয়েছে সেতরে বহুত কিছু লোক লাভবান হয়েছেন। তা সহিত যে লোক মানে নিজ পাখে যে জঙ্গলটা কু রখিলে জগি সারা পরে কিছু কিছু জায়গায় ছেলে চাষের গোটে প্রাধান্য দেখা দিয়েছে। ছেলে চাষ করার ফলে সে পয়সা দুই পয়সা পাইলে লিটর পিলা পড়াই পারলে এবং জঙ্গল ভিতরে চড়াইকি সে দুই পয়সা পাইকি কিছু কিছু ভালো রাস্তার পাইছেন, বিজনেস মধ্যে ভালো করে পড়ছেন।
1: আপনার ভবিষ্যতের কিভাবে স্বপ্ন দেখিছেন ময়ূরভঞ্জের লোক পাখে রোজগার পৌঁছব এবং ময়ূরভঞ্জ সবুজিমার ভরিছ?
0: তো সেপাই আমার যে ভাই মানে অনেক প্রত্যেক ব্লকর প্রেসিডেন্ট সেক্রেটারি এবং কমিটি মানুষ গোটে নিষ্পতি নিয়েছু যে সরকার জঙ্গল অধিকার আইন বলরে যদি আমি জঙ্গলটা অধিকার বা শিরোনামা পাইবা এবং প্রত্যেক লোকর জঙ্গল অধিকার ভাড়া জিনিসটা সে অধিকার করে পারে, তা প্রত্যেক জিনিস সে নিজের জঙ্গলটা বহুত ভরপুর হিসাবে করে পারে, কিন্তু বাঁশ সে বিভিন্ন ঔষধ বৃক্ষ রোপণ করে পারে, নিয়াটা আয়ত্ত করে পারে, জীবজন্তু সুরক্ষা করে পারে এবং বিভিন্ন উন্নতিমূলক যোজনা যেত বি যা হো না কী তাঁর মাধ্যমে এটা আগামী দিনের বহু কিছু ফলপ্রদ হব, এটা বহু আশা আমি রাখিছু এবং করছু। এ বিষয়ে মহামানবী রাষ্ট্রপতি অবগত করেছু যে ময়ূরভঞ্জ লোক মানুষের জঙ্গল নিহতি দরকার এবং সে নিজের গ্রাম সভার যেটা কি মুখ্য বিচারধারা সেটা সবুজ অক্ষুণ্ণ রাখা যায়।
1: বিশ্বনাথ মূর্তি, আজ আপনার জঙ্গল মঞ্চ সম্পর্কের কিছু কিন্তু আপনার আম আকাশবাণী বারিপদা কেন্দ্র তরফ অনেক অনেক ধন্যবাদ।
2: নমস্কার, মো না হচ্ছে মুরলীধর নায়ক, ঘর হচ্ছে আমার বাঙ্গিরপুষি ব্লক, মু জনে সামাজিক কর্মী। আজ যে ময়ূরভঞ্জ কু আমি সবুজ সুন্দর করা কমিটি মহৎ উদ্দেশ্য আজ যে আমি জঙ্গল কু কমি সুরক্ষা করা, গোটে জঙ্গল রু কমি আমি সুস্থ বায়ু পাইবা, এতে যে আমার জীবন জীবিকা অছি জঙ্গল উপরে তাকে কমি সুরক্ষিত করে পারা, আজ জন্তু মানুষ আমি কমি সুরক্ষিত করা, পরিবেশ কু সুরক্ষিত করা এবং সবুথিরে ময়ূরভঞ্জ জঙ্গল মঞ্চ কু কমি লোক পাখক নেওয়া, লোক জীবন জীবিকা কমিটি সুরক্ষিত রাখবা সেপাই গ্রাসরুটে কাম করে চালছেন। মোর বিশ্বাস যে ময়ূরভঞ্জ জঙ্গল মঞ্চ দ্বারা ময়ূরভঞ্জর বিকাশ এবং জঙ্গল সুরক্ষা নিশ্চিত ভাবে হয়ে পড়ব, এতে সন্দেহ নাই।
1: মুরলীধর নায়ক, আজ আপনার জঙ্গল সুরক্ষা সম্পর্কে কিছু কইতবারু আপনাকু আকাশবাণী বারিপদা কেন্দ্র তরফরু অনেক অনেক ধন্যবাদ।
3: নমস্কার, মু দশমাত সরেন, গ্রাম হল জ্যোতিপুর, বারিপদার অল্প দূর। 1983 মশিয়ার যেতবে মু এবং মোর বন্ধু বিষ্ণুনাথ পূর্তি, যে কি ময়ূরভঞ্জ জঙ্গল মঞ্চরে বর্তমান প্রেসিডেন্ট অছন্তি, সে মানে একা সাঙ্গে আমি বারিপদা এমপিসি কলেজে পড়ুলে, সেতকিবে আমার যা আসা মাধ্যমে যে মানে তাঙ্ক ঘর বারিপদার প্রায় 10 কিলোমিটর খনে ডিষ্টেন্স হব, রাস্তা কু দেখা যায় মানে ন্যাশনাল হাইওয়ে এমতি ফাঙ্কা দেখা যাওতিলা। তো আমি গোটে মনে চিন্তাধারা নেলি যে যদি আমি এই জঙ্গল কু সুরক্ষা দেবা তাহলে হুয়েত যে গছ সবু চারা সবু অছি সেগা বড় হব, আর দিনে আমকু মানে সুস্থ বায়ুমণ্ডল যোগাই দেই পারিব। আর সেই হিসাবে মানে এটা 1983 মশিয়ার স্বপ্ন থিলা, তারপরে সেইথিরে যে কিছু বুদা বুদা গছ সবু থিলা সেগা সবু কাটাকাটি করিয়া পাই লোক মানে যে আগ্রহরে টাঙ্গিয়া কটুরি সবু নেইকি যাওতিলে তাঙ্কু বিরোধ কলা বেলে সেমানে আমকু ভয়

শ্রোতাবন্ধু, এথিলে আজির গীতাঞ্জলি কার্যক্রম আকাশবাণী বারিপদা। আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রসারণ সেবা দিল্লি। শুনে পারিবে কিছুক্ষণ মধ্যে।

0: Rod, you can get it.
1: শুনুথিলে ওড়িশী কীর্তন পরিবেশন করুথিলে শিল্পী কমলাকান্ত বেহেরা এবং সাথী কলাকার মানে। আকাশবাণী বারিপদা স্টুডিও কুটির সময় বর্তমান দিন 12:30 হওয়া যাচ্ছে। আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রসারণ সেবা দিল্লি শুনিপারে কিছুক্ষণ মধ্যে।

শেষহলা প্রায়োজিত কার্যক্রম এনসিইআরটি। আকাশবাণী বারিপদা, এথর শুনন্তু কেতোটি ভক্তি গীত। আজ সন্ধ্যার ভক্তি গীত কার্যক্রমের প্রথম শিল্পী নমিতা অগ্রওয়াল, কণ্ঠে তাঙ্কর অলেখ বিশ্বাল রচনা।

0: এই উৎসর্গীকৃত সিদ্ধান্ত জীবন্ত রূপ নেইছি। সেবা সংকল্প অভিযানর এই স্বতন্ত্র ধারাবাহিকরে আজি আমি আপনমানকু সমবায় মন্ত্রণালয় মাধ্যমে এই দৃষ্টিকোণ কিভাবে সফলতার সহ রূপান্তরীকরণ হয়েছে সে সম্পর্কে সূচনা প্রদান করুছু। ভারতের সমবায় ক্ষেত্র সহিত পঞ্জীকৃত হয়েছে 8.5 লক্ষর ঊর্ধ্ব সমিতি মাধ্যমে 32 কোটি অধিক সভ্য সামিল হয়েছেন। দেশের গ্রামাঞ্চলের এই ক্ষেত্র মাধ্যমে ঋণ প্রদান করা, দুগ্ধ চাষ, আখু চাষ, মৎস্য চাষ, উৎপাদ সংরক্ষণ ও বজার ব্যবস্থা আদি সুচারুরূপে সম্পন্ন করা যাইপারুছে। বর্তমান দেশের প্রায় 98% গ্রামাঞ্চল এই ক্ষেত্র দ্বারা উপকৃত হয়ে পারুছন্তি। 2021 পর্যন্ত এথিলাগি কোনোসি উৎসর্গীকৃত মন্ত্রণালয় স্থাপন করা যাই নথিলা। তেবে প্রধানমন্ত্রী শ্রী মোদীঙ্কর নেতৃত্বে 2021 জুলাই মাসে দেশের প্রথম থর লাগি সমবায় মন্ত্রণালয় স্থাপন করাগলা। জাতীয় সমবায় ডাটাবেস মাধ্যমে দেশব্যাপী এ সম্পর্কিত তথ্যগুড়ি এক ঢাঞ্চা ব্যবস্থায় সুরক্ষিত রাখা কার্য আরম্ভ হয়েছিল। এসে সমবায় ব্যাঙ্কিং ব্যবস্থা প্রত্যক্ষ লাভ হস্তান্তর প্রক্রিয়া সহ সংযুক্ত করা যাইছে। 2024 নয়াদিল্লী অনুষ্ঠিত বিশ্ব সমবায় সম্মেলনী সম্বোধিত করে প্রধানমন্ত্রী শ্রী মোদী সহকার সে সমৃদ্ধি দৃষ্টিকোণ উপরে গুরুত্ব আরোপ করে মাধ্যমে লক্ষ লক্ষ গ্রাম, মহিলা ও কৃষক মানকর সমৃদ্ধির পথ কিভাবে উন্মুক্ত হয়ে পারিছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী এই অবসরের আলোকপাত করে।
1: साथियों, आज भारत में हम सरकार और सहकार की शक्ति को एक साथ जोड़कर भारत को विकसित बनाने में जुटे हैं। हम सहकार से समृद्धि के मंत्र पर चल रहे हैं। भारत में आज 8 लाख यानी 100,000 सहकारी समितियां हैं, यानी दुनिया की हर चौथी सहकारी समिति आज भारत।
0: শহীদ ভগৎ সিং 119তম জন্মবার্ষিকী আজি দেশব্যাপী পালন করা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক গণমাধ্যম পোস্টে নিজের শ্রদ্ধাসুমন অর্পণ করে ভগৎ সিং সাহস ও দেশপ্রেমকে প্রশংসা করা সহ ভারতীয় স্বাধীনতা সংগ্রামে এক নূতন শক্তি সঞ্চারণ করেছিল বলে কহিছন্তি। জাপানর আইচি নাগোয়াঠারে চালিথিবা এশীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের পদক বিজয় অভিযান জারি রয়েছে। আজি বন্ধুক চালনা, ক্রিকেট, কুরাশ ও মুষ্টিযুদ্ধ বর্গরে ভারত নিজের দক্ষতা প্রতিপাদন করা সহ 8টি পদক হাসল করেছে। তবে ভারতীয় পুরুষ ক্রিকেট দল সেমিফাইনালে প্রবেশ করেছে। ভারত এশীয় ক্রীড়া প্রতিযোগিতায় বর্তমান সুদ্ধা 4টি স্বর্ণ, 20টি রৌপ্য ও 21টি ব্রোঞ্জ পদক সহ মোট 45টি পদক হাসল করে পদক তালিকায় স্থান পাইছে। মুখ্য সম্বাদগুড়িক পুনি থরে। আতঙ্কবাদ কার্যকলাপ বিরোধে ভারতের সর্জিকাল স্ট্রাইকর আজ 10 বর্ষ পূর্তি। দেশ আতঙ্কবাদ বিরোধে শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করুচি কহিলে প্রধানমন্ত্রী। নয়াদিল্লীরে রবি অভিযান 2026 সম্পর্কিত কৃষি সম্মেলনীকে উদ্ঘাটন কলে কেন্দ্র কৃষিমন্ত্রী। এবং এশিয়া ক্রীড়া প্রতিযোগিতায় আজ ভারত 8টি পদক জিতিবা সহ মোট পদক সংখ্যা 45 বৃদ্ধি। সম্বাদ শেষ হেলা।
2: আকাশবাণী কটক জিলা হালচাল শুণত জগৎসিংহপুর জিলা সম্পর্ক।
3: সুদূর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি আঞ্চলিক সম্বাদ বিভাগ পক্ষ প্রস্তুত করুছু জিলা হালচাল। আজ জিলা হালচাল শুণত জগৎসিংহপুর জিলা সম্পর্কে। তথ্য দেইছন্তি সাংবাদিক বিশ্বনাথ রাউত ও উপস্থাপনারে মু লহরিকা পটনায়ক। জগৎসিংহপুর জিলার শিয়াড়ি বেলাভূমি এক প্রমুখ সামুদ্রিক পর্যটন স্থলী ভাবে মান্যতা লাভ করেছে। এই মনোরম বেলাভূমি এবে কুলক্ষয় যোগ অস্তিত্ব হরাইবাকু বসিছে। প্রতিথর লঘুচাপ সময়ের উচ্চ জুয়ার মাড়ে শিয়াড়ির বেলাভূমি ক্ষয় হওয়া সহ এর নিকটবর্তী গ্রামের চাষ জমি ও চিঙ্গুড়ি ঘেরে প্রবেশ করে স্থানীয় লোকঙ্ক জীবিকা উজাড়ি দেউছে। গত লঘুচাপ বেড়ে সমুদ্রকূল লঙ্ঘি চাষ জমিরে ধান ফসল ও ঝাউ জঙ্গল নষ্ট করে দিয়েছি। শিয়াড়ি বেলাভূমির সুরক্ষা তথা স্থানীয় গ্রামবাসী জীবিকার সুরক্ষা নিমন্তে সমুদ্র উপকূলের স্থায়ী পথরবন্ধ প্রতিষ্ঠা নিমন্তে উপকূল গ্রামবাসী সরকারঙ্কর দৃষ্টি আকর্ষণ করেছেন। এ সম্পর্কে পদ্মপুর গ্রাম পঞ্চায়েতর পূর্বতন সরপঞ্চ কেশব চন্দ্র পাত্র কহিছন্তি,
4: 20,000-30,000 লোক সমুদ্র নিকটবর্তী অঞ্চলে বসবাস করে, এমানঙ্কৰ

0: সিনিয়র উষা কোম্পানির ইলেকট্রিক ফ্যান, উষার সিলাই মেসিন, টুলু উষা কমেন্ড গ্রিপস, হন্ডা কোম্পানির পম্পসেট, জেট সমরসিবল মনোব্লক আউ হন্ডা কোম্পানির জেনারেটর পম্পসেট, পাওয়ার উইডর, ঘাস কটা যন্ত্র, পেট্রোল ডিজেল কেরোসিনি পম্পসেটে 10,000 পর্যন্ত এবং হন্ডা পাওয়ার উইডর 30,000 পর্যন্ত সরকারি রিহাতি সহিত জেট সব রকম সুবিধা মিলুচি।
1: কেটে মিলুচি হেতে সুবিধা
2: জানিন কি হো? বারিপদার অতি পরিচিত দোকান পরা
3: ঠিকনা হচ্ছে মেসার্স বাবুলাল অগ্রওয়ালা মেইন ট্রাফিক স্কোয়ার কুনিয়া ছক বারিপদা।
1: তাহলে যা না কি কৌছ?
2: চালো
4: আরম্ভ করুছু স্বাস্থ্য সম্পদ ও পরিবার কল্যাণ কার্যক্রম। দীর্ঘদিন ধরি ডায়াবেটিস বা মধুমেহ রোগে পীড়িত থিবা রোগীঙ্ক ঠারে বেড়ে বেড়ে পাদরে অনেক সমস্যা দেখা যায়। তেবে মধুমেহ রোগীঙ্কর পাদরে কোন সমস্যা পরিলক্ষিত হুয়ে আজি আসন্তু জানিবা ডায়াবেটিক ফুট বা মধুমেহ জনিত পাদ রোগ এবং তার প্রতিকার সম্পর্কে। এই সম্পর্কে আলোচনা পাই আজি আমার স্টুডিওরে উপস্থিত অছন্তি পণ্ডিত রঘুনাথ মুর্মু মেডিকাল কলেজ এবং হসপিটাল বারিপদারু আসিস্ট্যান্ট প্রফেসর শল্য বিভাগরু ডাক্তার দেবাশিষ রায়। আপনাকে আমার কার্যক্রমকে স্বাগত জনাওছু। আজ্ঞা নমস্কার।
5: নমস্কার।
4: প্রথমে জানিবাকু চাহিবু এই মধুমেহ জনিত পাদ রোগটি কোন?
5: মধুমেহ জনিত পাদ রোগ বা ডায়াবেটিক ফুট এ হচ্ছে দীর্ঘদিন ধরে ডায়াবেটিক রোগে আক্রান্ত হয়ে লোক পাখে দেখা যাই থাকে। কোণী কারণ যদি পাদরে ক্ষতবিক্ষত হল তাহলে পাদরে বিভিন্ন প্রকার সমস্যা দেখা যাই থাকে। এ ডায়াবেটিস রোগটা হচ্ছে গোটে প্রকার সাইলেন্ট কিলর, যথা এক নীরব ঘাতক। ইহা দেহর বিভিন্ন অঙ্গ, ব্রেন, হার্ট, কিডনি, আখি, রক্তনলী এবং পাদ ও গোড়কু মধ্য আক্রান্ত করে থাকে। আজিকালি আমার ভারতবর্ষে এ রোগ বহুত পরিমাণ দেখা যাচ্ছে, সেইথিপাই ভারতবর্ষকে ডায়াবেটিক ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড মধ্য কোয়া যাচ্ছে।
4: ডায়াবেটিক ফুট রোগ হেবার কারণ কোন?
5: ডায়াবেটিক রোগ বা মধুমেহ রোগ দীর্ঘদিন ধরে রোগী পীড়িত হওয়ার ফলরে রক্তের শর্করা বা সুগার পরিমাণ নিয়ন্ত্রণ ন রহিবা ফলরে এ রোগ দেখা দেই থাকে। দীর্ঘদিন ধরে ডায়াবেটিক রোগ রহিলে ইহা প্রভাবরে রক্তনলীরে রক্ত প্রবাহ কমি যাই থাকে। যেমিতিকি ব্রেনকু রক্ত সঞ্চালন কমিগলে ব্রেন স্ট্রোক কোয়া যায়, কিংবা হার্টকু রক্ত সঞ্চালন কমিগলে তাকে হার্ট স্ট্রোক বা হার্ট অ্যাটাক কোয়া যায়। ঠিক সেইপরি গোড়কু যদি রক্ত সঞ্চালন কমি যায় তাকে লেগ অ্যাটাক মধ্য কোয়া যায়। এবং এই লেগ অ্যাটাক হুয়ে যেতবেলে রক্তনলীরে কোলেস্ট্রল বা চর্বি জমি যায় এবং রক্তনলীরে আর্থ্রোস্ক্লেরোসিস হুয়ে, সেতবেলে রক্ত সঞ্চালন গোড়কু ঠিক পরিমাণে হয়ে নথায় এবং গোড়কু যেত পরিমাণে রক্ত সঞ্চালন দরকার আবশ্যকতা মোতাবক ঠার কম রক্ত সঞ্চালন হলে পাদরে বিভিন্ন প্রকার সমস্যা দেখা থাকে। এ সমস্যা মধ্যে যে স্মোকিং করতে কিংবা কৌশি প্রকার টবাকো ব্যবহার করতে কিংবা ব্লড প্রেসর থাকে সে ক্ষেত্রে অধিক পরিমাণে দেখা যায়। ইয়ে হচ্ছে এক কারণ। দ্বিতীয় কারণটি হচ্ছে ডায়াবেটিস রোগীর স্নায়ু উপরে মধ্যে প্রভাব রয়েছে, ফলরে কোণ হুয়ে রোগীর স্পর্শ শক্তি কমিয়ে থাকে। রোগী থন্ডা গরম কিংবা কৌশি যন্ত্রণা অনুভব করার অক্ষম হুয়ে, ফলরে রোগীর পাদরে খন্ডিয়া কিংবা ঘা হলে সে বহুত ডেরি চিহ্নট হয়ে থাকে। এ রোগ স্নায়ু উপরে মধ্যে অনেক প্রভাব পকাই থাকে, যা ফলরে রোগীর পাদ বা গোড় শুখিলা হয়ে যায়, ড্রাই হয়ে যায় ও পাদর গোড়র লোম মধ্যে নষ্ট হয়ে যাই, ফলরে রোগীর পাদরে ফাট মধ্যে সৃষ্টি হয়ে থাকে। যে ফাট দিয়ে বাহার রোগী বিভিন্ন প্রকার জীবাণু শরীর মধ্যে প্রবেশ করে এবং তা পরবর্তী পরিস্থিতিতে অলসর বা ঘা আকারে রোগী পাখে হয়ে থাকে, তাকে ডায়াবেটিক ফুট মধ্যে কোয়া যায়।
4: রোগীর কোন কোন সবু লক্ষণ দেখা যায়?
5: রোগীর লক্ষণ সাধারণত দুইটি কারণ যোগু দেখা যাই থাকে, যথা গোড়ের স্পর্শ শক্তি কমি যাওয়া যোগু ও গোড়ের রক্ত সঞ্চালন কমি যাওয়া যোগু, ফলরে গোড়ের ঘা হয়ে থাকে, ফটকা হয়ে থাকে, গোড়ের ভিন্ডি মেডিকাল সাইন্সে কেরাটোসিস ও রোগীর মাছি আখিয়া বা কর্ন মধ্যে হয়ে থাকে এবং রোগীর আঙ্গুলি সন্ধিরে পাণিকন্দা বা বালি খাই থাকে, আঙ্গুলি কলা পড়ি যায়, গোড়রে ঘা হলে শীঘ্র শুখে না। এইপরি নানা প্রকার সমস্যা দেখা যায়। লোক মানে জাঁপারতি না যে সে পাদরে ঘা হয়েছে, কারণ সে পাদরে স্পর্শ শক্তি নথায়। বহুত সময় রোগী মানে কহতি মো পাদর চপল খসি যাচ্ছি, পাদ তলে মাটি কিংবা কাদুয় লাগিলা পরি অনুভব হয়ে থাকে, কিন্তু দেখলে কিছু না। পাদ বধিরা লাগিবা, গোড় ও পাদ জলাপোড়া অনুভব হওয়া, ଗୋଡ଼ରେ କରେଣ୍ଟ ମାରିବା ଭଳି ଅନୁଭବ ମଧ୍ୟ ହୋଇଥାଏ। ପାଦକୁ ସମୟ ସମୟରେ ଛୁଞ୍ଚି ଫୁଡ଼ିଲା ଭଳି ମଧ୍ୟ ଅନୁଭବ ହୋଇଥାଏ ଏବଂ ରୋଗୀର ଗୋଡ଼ର ନଖ ଗୁଡ଼ିକ ମୋଟା ହୋଇଯାଏ ଫଳରେ ନେଲକଟରେ କାଟିବା